0: খানা খাও।
1: নতুন বিৰলা অপাস উৎপেইণ্টে ফার্নিচারক আসুৰ পৰা বচাই
2: কোনে বিশ্বাস কৰিব?
3: মই বিশ্বাস কৰো।
4: ময়ো
5: ময়ো
4: ময়ো
5: ময়ো
4: ময়ো
6: ময়ো বিশ্বাস কৰো। নতুন বিৰলা অপাস উৎপেইণ্টে ফার্নিচারক আসুৰ পৰা বচাই, সেইটো ই হল নতুন যুগৰ নতুন পেইণ্ট।